0: nua ɛnyɛ na ɔbɛkɔ ɛkora mu hɔ no ɔnyame ɛkɔ ntɔkwa
1: ɛnyinaa yɛtie so mpa
0: sɔmofono ka kyɛ sɛ ɔmafoɔ mene deɛ sɛ woanhyira bi a na ɔnsa medi a mema wo sɛ wokoraa yɛfra wo sɛ wosɛ sɛ mekyɛ ka wo ɔsɛ yɛmfra wo kyɛ ka wo bio yɛmfra wo sɛ isu